শ্রোতা বন্ধু এথর শুণত আজির কার্যক্রম সম্পর্কীয় সূচনা। সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে শুনেপারে শিশু মান আয়োজিত আমার কার্যক্রম শিশু রাইজ। প্রচার করবু কতটি ওড়িয়া কথাচিত্র গীত সকাল আটটা বাজি তিরিশ মিনিটে ও শুনেপারে রাতে সাতটা এবং রাতে আটটা বাজি পনেরো মিনিটে। সকাল আটটা বাজি পঁয়চাশ মিনিট এবং এগারটায় প্রচার করবু কতটি সুগম সঙ্গীত। সকাল নটা, মধ্যাহ্ন বারোটা ও রাতে নটায় প্রচার করবু কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্র। দশটায় রয়েছে আমার প্রায়োজিত ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে। পরে পরে প্রচার করবু কতটি ওড়িয়া ও হিন্দি কথাচিত্র গীত। এগারটা বাজি তিরিশ মিনিটে রয়েছে মহিলা মহল কার্যক্রম। অপরাহ্ন দুইটা বাজি বতিশ মিনিট ও সন্ধ্যা ছটা বাজি পঁয়চাশ মিনিটে শুনেপারে আঞ্চলিক সম্বাদ। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক। প্রচার করব কতটি ওড়িয়া ভক্তি গীত অপরাহ্ন পাঁচটায়। পরে পরে শুনেপারে যুবভিত্তিক কার্যক্রম যুববাণী। সন্ধ্যা ছটা বাজি পনেরো মিনিটে আজি প্রচার করব শ্রীরামচরিত মানসর একচাশতম ভাগ। পরে পরে শুনেপারে কতটি দেশভক্তি গীত ও ওড়িয়া আধুনিক গীত। সাতটা বাজি তিরিশ মিনিটে রয়েছে কৃষিভিত্তিক কার্যক্রম কিষান বাণী। পরে পরে প্রচার করব কতটি হিন্দি কথাচিত্র গীত। শেষে রাতে দশটায় শুনেপারে অখিল ভারতীয় সঙ্গীত সভা। রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। শ্রোতাবন্ধু এই আজির কার্যক্রম সম্পর্কীয় সূচনা। পরবর্তী প্রসারণে শুণত আঞ্চলিক সম্বাদ আমার স্বাস্থ্য ও পরে পরে শুনেপারে ওড়িয়ার সম্বাদ। রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক। এই বিজ্ঞাপন বিরতি পরে

0: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হইছিল, রাইট? এই পর্যন্ত এটা স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেটিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনিলি কেতোটি সুগম সঙ্গীত বিভিন্ন শিল্পীঙ্ক কণ্ঠরু। শ্রোতাবন্ধু কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর এফএম ব্যান্ডর 100.6 MHz যোগে ও প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপ যোগে। সময় বর্তমান স্টুডিও ঘড়িরে সকাল 9টা বাজিবাকু যাচ্ছে। পরবর্তী প্রসারণরে শুনন্তু কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্রর কিছিক্ষণ মধ্যরে।

0: শ্রোতাবন্ধু শুনিলে বর্ষা চিরা আলবমর গীতগুড়ি গাইলে কুমার বাপি আকাশবাণী ব্রহ্মপুর আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ ও পরপরে শুনবে জনজীবন সম্বাদ রিলে প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপার কিছু সময় মধ্যে
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গারু সহরে যাই সবু স্থানরে
1: আবার বৃদ্ধ বনিতা সমস্তঙ্গ পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই গারু সহরে যাই
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবটি ভাষারে
1: কেবল আকাশবাণী।